su ngeen bëggee mucc ci moom lakk leen ko, su ngeen ko lakkee ba mu dee da ngeen dimbali seen yàlla yi ndéem nam may ngeen a nam ngeen a jëfandikoo suñuy xalaat, ñu bon ñi ca ñoom ñoo ko doon wax.